নমস্কার, ইয়া আকাশবাণী তুরা মেডিয়াম আপনি 243.1 মিটার কিলো হার্স 1283 শ্রোতাদের নিয়ে অনুরোধ চাইনি অনুষ্ঠান নিনি হুরাং প্রসারণ তো অকতাই মানক 6:31 মিনিট আর 40 সেকেন্ড অনুষ্ঠান নিয়ে আগুরা এইজন মহান মরণে মহৎ করে সারি দিয়া আকসি রাখায়ত মদানী সুখী দেনি হানা চেষ্টা দেনি চাইকে মাতা কোনো সুখ বাবা ভিক্টর হিউগ। ভিক্টর হিউগ নি পেনকর চাই পড়েন অনুষ্ঠান সঙ্গা কইতো গেন্দা পার পান্ত আগসা আনি সঙ্গনি নকাই জয়ন্তী কুষ্ণি নাথুনি লাফানকে অনুরোধী শ্রদ্ধাশ্রুং নয়ন জপিতরা অন্তরা নিশিতা দৈবকী আর অরংনি সাঙারা লুকাতা নাথু শ্রদ্ধা সাহেজা

জয়ন্তী কোষ্ণে সাই অনুষ্ঠান সিনা দোহা তাই নাথুই লাখাতো গ্রহণ সিং কোষ্ণে হুরাংসি সাই যা নাথুই লাফানকে অনুরোধী শ্রদ্ধা জ্রুং অর্পিতা নয়নিকা হিরম্ব গদাধর তপসী অনন্যা নিবেদিতা আর অরংনি হাউলিনী মরজরং নাটু শ্রোতা চাইজা।

অনুষ্ঠান সেটাই নাথনি লেখাত এ শ্রোতাদের নিয়ে অনুরুচ্ছি হ্যাম্পা কসনি খুরাংসি যাই যা সতরাজ রং দুমু নিরেন ধরিত্রী অপর্ণা কল্পনা নাজি তোরা বগি তোরা আরো হেপি তোরা নাটো শ্রোতা যাই যা

অনরসাইনি অনুষ্ঠান নিনি খুরাং আবারং নাটং তংত আকাশবাণী তুরা কেন্দ্র থাকি তাই অনুষ্ঠান ছি নাটং লাখাত সারদা টিভি আর জিবিএস কোচ নি খুরাং সে মানিগাইনি জায়জা জায়জানি অনুর দিনী শ্রদ্ধাজ্রং বীরেন ফণিমানন্দ অসীমানন্দ ধর্মেন্দ্র গৌরাং বিউটি তকশিলা অরুন্ধতী আর হ্যাপি বেলা নাটক শ্রোতা সাইজা

স্রাতাজ রং তাই অনুষ্ঠানী শেষে আপা রং নাথুনলা খাতু দীপিকারা নিকোশ নি হুরাংসি যাইজা নাথুনলা ফানকে অনুদিন স্রাতাজ রং বৈকন্থ হিরণ্য অহল্যা নাতিলরা কৃষ্ণমণি জপমালা মনোরঞ্জন জয়ন্ত প্রভাস আরো অরংনি সাংরা লুগাদা।

0: So bina jakpot pun aska abiko. Saya abi aru na bini mukhango ba bini je bakoba esit pakprak kejok. Pakprak kion wah esite bikole kamgunok. Mukrono gakta pung ane mukron kana gunok. Jako gakta pung ade jako kamgunok green ono sukplan kamgun wade aru jako janggi thang gumuk bia leng nama jen abarunga aru bini kapan pakrango. Kakan cuma ada absen nak kenapa damage kau kenapa macam mana? Anjing ya esit kau manis kau pakprak ane de belongin nama kita ni uga aru nake pakprak na sakpanu pakprak na anjing right pan uga iko anthangi ben oban uga sakpani ben oban anjing yau pakprak na right uga.
1: Acan aku de ya esit attack aku belongin nama kita ni uga bermu anjing society demo sir.
0: Terima dah.
1: Aku de ya esit attack ni victim rangara sawa urung batamu dakarang ora.
0: Angan ane kita bangbat orang Maya, ancing ya esok attack ni victim rangko deh, macam rangko nong rong bata. Aro, am macam kita case ko court ke agan nak kena deh, mo ya esok attack ko hayat kacang bade Lakshmi versus Union of India and others ngba case tan uga. Ya ko 2006 ke ni case uga ya. You know Supreme Court ya case na hearing ko daksok, you know macam saksa ko mo, bani ni ba gundang bermana. Ya mencukur esit pakprak jok. Takem nan wa esit aran naga ya belongin. Kamgapa bos cung ani gwan. Ya mencna permanent disability ko onjok. Ya case ko highlight ka jok. Supreme Court to. Aru ya Supreme Court ya ruling ko naha ya case to. Nike ya esit attack kao de. Yara belongin. Namgijan yung wa ya first degree offense yung wa.
1: Sir dako de ya nangyi da wakana akte mo. Victim compensation nakparang dunga pa mo. Unura ya acid attack ni victim rang nama acid ko dapa mangpa rang jian dige obosong achmo warang nara mai taka dakchakani khu ninga
0: skang pare bisongna free medical treatment ko naha je on free medical treatment ning on hospitalo bisongko free sano jok mani yare blongen serious crime aru yara blongen medical attention nangpa ongani gun bisong yare free medical service on jok free medical service non samko ya acid attack victim rang na samko free on gen hospital tu chakna palangko free on gen chani rang ko ba free on gen iko government nan raka ta hayen yam kode aro maichum ya Lakshmi versus Union of India and others bo Supreme Court tan ya choi kode aro district ki anti state ki anti ni kode jarakna nan gen je on achang first hand assistance on gen government hospital ba private hospital ba free medical facilities ya acid attack victim rang na
1: Acha sir ya dakba scheme koramo victim compensation scheme mo dakarong kore ya dakba victim rangara mai dakki apply ka again mai dakki man genchim
0: andhamu acid attack victim ongani chanji mo unode naiko ya case ko district legal services authority chi angna hayat kana man gen aro government ni ya victim rangna neke thangka nagba compensation ongman dunga ya amount ara lak katham amo anthenga ya amount lagatham wa aru dakupa ya de minimum fixed ka agreement rates anne ina batiba claim ka na manaba dunga dakupa daud bet government minimum rate on government asset attack victim rangna lagatham iko maichum asset attack victim sak gantin claim ka na mana aru iko ra district legal services authority claim ka algen nangna na asset attack victim ore na iko anthani case ko highlight ka singna mangen ya district legal services authority chi raimna uno bisung ya government in direction ni gata nangne compensation ko ona daktal nangene district legal services authority
1: ya victim compensation scheme na agreba ya indiani sarkari ra maiba takke dakchakani rang bo namo unagreba
0: pangen dakchakani ko nenga we jikai wa macam victim compensation scheme ba ya ba gisa government on government facility aro wa free medical facility rang ba ya ba bisong non government facility rangan aru na agreba anting common man point of view ni nat kensum odimu ba sobne anting ya asset attack victim rang ba anting ke society ra achak palama jamo bisong ni ke ben deform ahani na nitho jahani na anting society wa anting bisong ra achak palama ja wan kon ni greke bisongna government dingtha mancha reservation angko ba donjok jeon bisong ke government job private job ba apply kan again jeon government dingtha mancha reservation donjok je kali bisong society ni ba apply kenjo aro bisong ko ke victim ana mandis kan yon jawa takoba bisong ko ba thangdo batatna government dingtha facility rang ko da hangya aro ida rupe ya de highlight khata son nga nga aro bangbata benefit rang facility rang ko on kwenga sokrai bisongna
1: Acha sir dakode ere sana banani aro binare bisunar compensation onani rang sabamo una agreba ya indiani sarkari ra dige maiba ya acid attack maiba rang ko champeng ani ko dakka hama maiba niyam rang ko donjok ma
0: supreme court decision man jok ikoba neke acid kore skatang openly parliament ja jok ikore dokan ho pharmacy rang acid kore manong ja ta shu yat kemengta acid kore kharkana rang osama na chung factory rang osama na ji ko ke rakwa bos rang mung kham khae wan osa acid kore mana chung pharmacy rang man ja aro ya kora pharmacy rang ba phalna ma nong ja ta ko ba ya ko maisim completely ban ka bong ja maina ikon ke sabang ni anthang ni business na ba salantian nangamo jerangan takoba license tonga aru yangra registered government traders on gen ba ongjaude government ni dingthamancha eseto deal kana license gumnon gen wanak barang eseto deal kana mana ina agrede ramram mandede eset khode rana manja ya khode bank aha
1: ye champing ani oba mo ge mungsa asset meba phalani indi ba daurode sobarang de suk suk rang manang ingen ba mo asset rang ko jaru khure mande ko injure kana ba godap narang chakhalinga mo wa dakpa mande rang jian victimize unga ha aro yad ge daktal gapa mande rang khura maiba punishment rang dunga manang ni experience ni kitana me khapa ngaratna mangen ma sir
0: khorni gda ge bisong le punishment na ho we neke ya khode ching acid godap kujong obo mo jeang anime chum acid possession dunga mo yahore ban kha mun substance ani gman nangni jako acid tongin simole nango mamung license tungja mamung government ni sion gman lekha tongja jona acid ko na namung dona ma nane ki wet patung jamo nangni jako mamung donia chum on yare ma chum smuggle material tong ani gman ko de at the first instance te police khasu jibo wat na mangen jion nako wan ke on gi jako boss tiko nangni possession dunga ni gman nako na mangen
1: আচ্ছা স্যার আরো দিকে বিয়া সবা মান্দে খুমু অ্যাসিড কোতা পেমং সাকনা নিখুম আনা চোখ মা মান্দে শিয়াং আহানো দে উনোরা মাই তাকপা পানিশমেন্ট কোন জ্ঞান ইয়ারং নারা
0: উনোরে ইন্ডিয়ান সিনে ইন্ডিয়ান পেনাল কোড বাখন ইয়াতে না ইনো দংথাং দংথাং পানিশমেন্ট কো প্রেসক্রাইব কা মান জক স্কাং গপা অ্যাসিড কোতা পেম না মান্দে শি জক নি চানচি বমো উনোরে ইয়া মাইচম সেকশন 302 দংামো জে অন নকে মান্দে মান্দে স্কা কো সোতাং ওদে ইদা ওয়া মাদিনারা বিনি ওয়া তাকপা ক্রাইম নি আসল বাইতে সিরিয়াস ওয়া উনিক্রি ইদা বিনা ডেথ সেন্টেন্স কোন গেন মানে দে ওয়া জে অন ডেথ সেন্টেন্স আছিং মানে কো কাজিং দি শিয়াতামো অর জাঙ্গি থা গমকনা বিকো জেলো চিপকেন জে অন লাইফ প্রিজনমেন্ট গেন
1: আচ্ছা আচ্ছা দিবা মান্দি সিজনা নাঙ্গোরে মে উস্কাই গেন
0: মান্দি সিজনা নাঙ্গেন চম ওবা ওয়া দেংথাং পানিশমেন্ট নাং দুয়া উকো আ অনতি সামগাত না গেসা লেখা কোড কানা ওয়ান সিআরপি সি ওয়া উনো Section 357 dong mo yara mai chum English ma chen yang a order to pay compensation mo section 357 clause c one order to pay compensation jion na wa man ni saksa sakbono acid phakrap jok takbo man ni si ja takbo belongin sakna ingu manjok aro ning ning kan ku manjok khaira bini bena permanent damage ung jok una de na ni crime ni kri na compensation gam na gen wa compensation na ri mai chum rate ফিক্স কা দুং দুং জাও কোরে কোর দান থং নি জুডিশিয়াল মাইন্ড কো ইউটিলাইজ জাকালিম নে কোরে অনাম গেন মানে না বাংবালে ড্যামেজ ওং জং ওনে কম্পেনসেশন বাট কেন আর ও জে কা ড্যামেজ ওং বাতা উগতা কম্পেনসেশন বাতা কর কাং গেন
1: না কোদে ইয়া ভিকটিম কম্পেনসেশন স্কিম না আগ্রে বা জে মানদেন ইয়া অ্যাসিড কোতা পানি গরং কো তাকিং ইয়া তাকবা ডল রং নি কো বা সরকারি রা বি ই উনস কা গেন মো কম্পেনসেশন কো সানা বাদা নি রহ দাকাত গেন আচ্ছা উনা আগ্রে বা দুং খুইং মা স্যার
0: Without alumna highlight cutting and go. Maybe I mentioned first instance on Chung acid attack victim day, wa gomenico compensation bumana. Takuba, Jemandian, acid got up chok. Biaba, compensation, onanaka. Mina, Biaba, Mani Sakpanko, Nostukana Manja, Aro Mani Sakpanko, Nostuka get to Mode, Yara, Blongen, human rights issues from Bunga. Anting, human rights on the other Antingi, Jangi Tanga, Tarigman, basic rights from laws from Wajik on Anting, Tangani, Nangami, Jangi Tanga, observe Kamo. So I know Mandis Kaho ke noksan kha na manja na noksan kha gen chum ode yang na penalty sang dunga ina niyamang dunga je kon na ata gen chum ode impose kha gen wa penalty sang ko je on wa compensation gam go bang bi bagen aru ding thang thang na pring ban ba dunga mo
1: acha mathela sar nang ni ko ma shatani na aru na mai khu ba gan dapna skinga ma da o yad ge obo song pa mande rang na
0: a on disa na ke patia ni go san anatna skanga বেবেন আছেন ইন্ডিয়া গভর্নমেন্ট কোন ইয়াত কেনছুম ওদে এস অ্যাটাক ভিকটিম রানবে বাং জক তাকবে রাংরা আনরিপোর্টেড আনরেজিস্টার্ড কেসেস রাং পাসকোরে মেজ ক্রাং বা কে ভিকটিম মানছা রাং বা ইকো কেস কো রিপোর্ট কানা খেনা মাইনা বিকজ অঙ্গ সোসাইটি একসেপ্ট খাতে জজক নেমনা আরো নকি আছ ইন্ডিয়া রা নকি মিয়াসা মেল ডমিনেটেড সোসাইটি অমোজিয়ন মিয়াসা রাং সাম মিশন সোসং খাপাতা উনি গমন ইয়ানা গবা কেস রাংরা আনরিপোর্টেড কেস অঙ্গ বাতা আরো মিয়াসা মেজ ক্রাং কোরা থ্রেটেন কাইম নারং বোনাতে বাং বাতা সময় মিয়াসা রাং সো আ মেজ ক্রাং না ওয়াকু পাতেন কোন গেন নাসুং নাকবানি ভিকটিম ওদে ইকো ইয়া কেস কুই বাইমনা নাকবা ওবসানি গুনি বাইমনা ইকো মানদে রাংনা আকোর্ট না উইয়াতনা দিদানাবে মাইনা ইয়াদে নাসুং নি বেসিক হিউম্যান রাইটস ভায়োলেশন আর ইয়াদে বিলং ইন দ্যাট বিগ বা ক্রাইম ওয়া উনি আরো সরকারি হে গভর্নমেন্ট ইয়া নাকবা ভিকটিম রাংনা বাঙা কম্পেনসেশন গন দন সজক আরো দাকসা কানিয়া কোন সজক আদি কোস আনালাইজ কাইগেন নাকবা ভিকটিম রাং দে মানে দেপিত নাকবা আছনগো ছাগন বাং দে নকো কেনেবা নাকচিপে রং জাকান দাকবা বাইমনা ইয়ারং কোদে হাইলাইট কা খান
1: Sir nangni gamchat kappa khupa thiani na aro angan dene khadung ata khna swengpa sakan thian ya sir ni agan kappa khatharang chi na men ma shi bateng nok ya acid attack ara maya aru kho sana banani kura mai takna nanga satai sir mathela nangni ya nona re bai mung chingna nambek pa khatharang kho agan ni na
0: thala sakan thikon
2: na shimang medical provision to the victim of acid attack man ran a sangma ko in sneha pankamedi sira sangmani interview rani ko khna sulamana ha tawna shimang narmbi aring nirngpa chasungtal achkitram ku warate gitang ara achka song sulbainga ang asong achka song

না সীমাং লেগেল এৱাৰনেছ প্ৰগ্ৰাম বা আইনী কথা অ' ছেক্সুৱেল হেৰাছমেণ্ট অফ ৱমেন এট ৱৰ্ক প্লেচ নিগমেন ৱালচিৰেক বি চাংমা ক জংজাং চি এইচ মাৰাক নি টাবি ৰাণী কৌ খুনা চোনা মানা হা দাও চালনি চিনি বাজি মিনিট কোলাচ্ছু অহন দেলিন কো তৎকাক বা বিবিধ ভাৰতী প্ৰগ্ৰাম এছ এম এছ কে বাহানে বি বি এছ কে ধাৰণী কৌ খুনা চোনা মান গেন চিনি বাজি মিনিট পম্প বিবিধ ভাৰতী জৰকা চাবাজিও বিবিধ ভাৰতী হিট চুপাৰ হিট চাবাজি মিনিট কোলাচ্ছু বিবিধ ভাৰতী মান চাই গীত গণিবাজি দেলিন কো দাসকা ইংলিশ কো বরং গণিবাজি মিনিট চিপ দেলিন কো দাসকা হিন্দি কো বরং গণিবাজি মিনিট ক্লাচ দেলিন কো দাসকা বিবিধ পার্টি প্রোগ্রাম গতাম্বাজি দেলিন কো দাসকা হিন্দি কো বরং বনখামে গতাম্বাজি নি গতাম্বাজি মিনিট কো না দেলিন কো দাসকা ইংলিশ কো বরং কো না শোনা মত গিন ইয়া না কাসওয়ানি টুরা